0: এই কথা মাত্র, চিন্তা নাহি কিছি, ঘেনি অছি জলযোগ সঙ্গে, ভোক হলে খাই থান্তি, দেইথিলে পিতা, মনে অছি তাঙ্ক নীতি শিক্ষা, ক্ষুধার্থর ক্ষুধা যেবে হেব উপশম, আত্মা শান্তি লোভিব সে যেবে, তেবে তার আশীর্বাদে কোটি ধর্ম হেব অর্জন, দিনে অধে ভক্ষণ নকলে মু তো আউ জীবি নাহি মরি। আস আস হে অতিথি, নিও নিও এই খাদ্য, যথরাগ্নি হেউ তব শান্তি। আরে আজ তো চূড়া ভজা মতো অমৃত স্বরূপ স্বাদ লাগুছি।
1: মজা মজা বাজু বাজা কেড়ে মজা হবু রাজা, তাজা তাজা চূড়া ভজা।
0: আরে এ লড়ু পেড়া সন্দেশ গজা এ সব কুয়াড়ু আসিলা? বাপা তো কইথিলে এথিরে খালি চূড়া ভজা, মু তো কিছু বুঝে পারু নাহি, সবু পুনি তাজা তটকা, এ মহাশয় কোন কিছু জাদু জানন্তি কি?
1: মজা মজা বাজু বাজা কেড়ে মজা হবু রাজা, তাজা তাজা চূড়া ভজা।
0: এ অজা এ কোন যা লাগে বড়িয়া, যা তু খাউ থা, যা মু যাউছি, যা কাঠ কাটে মু, যা কাম সরিলে যা, ভার বহিনে যা, সাঙ্গে যা অজা, তু রহিবু অজা।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠার তাঁর শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও

0: Bandi Ailis Nikian Tabulini.
1: Ede mamma, dehni, jo borbel helani, tu icon bategalua chusconi.
0: Muia conver divita, muito iti bordolo, I will go serapatego, follow your island, muia,
1: muito jalia, toget of joe, so bubelemukoi, mamma, tu I level kemoket horigori, I boost.
0: Oi fortum juar cortani senti, baudi gori, juar corvar patri de usari.
1: ए दे रेडियो सुन तेरा सुरते भाई बनी मन के मुदई मति ज्वार को लेन भाई बनी मन ज्वार ज्वार
0: ये तो देख एबे दूसरा परवार हमी गला
1: हे गोला बे हां
0: दूसरा भितरे हमें जेंती करियाले सरदारे दूसरा सारेबार आछे ये 10 दिन नेकी 10 दिन गाल तो दूसरा की नहीं
1: और
0: ये सारेबा भितरे समान सरदारे हरे बार आछे सब लोग যদি সারদা নরেলে সেটা লাগা দেটি করে জানুস বে কাই
1: হ্যাঁ কাই কাই ধন মন গলগন মন হেছি আরি নাই নি
0: গোল দান তোইছি তার সঙ্গে সঙ্গে পুলিশ মার্ড মিশা মিলছি তার সঙ্গে সঙ্গে কেস মিশা মিলছি
1: হ্যাঁ সব তো
0: কাটা পিটা পড়া তো এটা মিশা সঙ্গে আর এর সে ভিতরে নজিবার আছে
1: নজিবার আছে
0: মাত্র আরিগড় কাটা এই জন দোসরা ভিতরে আমি কোটচড়ি গেলু নি পাড়াই গেলু নি নানা রকমের দোসরা গেনবু কিনা নুয়াটা সেতকি ভিতরে আমি সচেতন রেবার আছে সেটা কয়টা গ্রাহক সচেতন সচেতন রেলে হা নইলে জক ফান্ড করে দে ভাই আমি এবে অনলাইন মিছে সামান মান মাগাইলু নি কি নাই সেটা নাই মোবাইল গোট মাগাই দেবে নুয়াটা বলু বলু সে মোবাইল বলু সে সাবুন সে জন দশ টাকা সাবু সেটা উঠে আসি নরে কন্ত্র ফাকানা উঠে আসি সেটা মিশা আমার জাগ্রত রেবার আছে আমি যদি জ্ঞানবাল জাগ্রত রেলে আকার নাকি কে মিশা আমাকে জকি না ফারত যদি জ্ঞানবাল জাগ্রত নরেলে যে আলো মিশা আমাকে জক ভাই আর গোট কথা আলানি জোনটা গেলে মিশা তাকে আমি রসিদ মাগবার আছে
1: মাগবার আছে
0: যদি রসিদ না মাঙালে সে নাকি তাকে গোটা বেশি যে জকবা পারা আমাকে দেখ সে জিনিসগুলো যেতকি লেখাই দিছি সেতকি দেওয়াকে পড়ছি সে সে জন সে জিনিস উপরে ডেট লেখাই দিছি এবে তিয়ারি এলা আছে এতকি দিন ভিতরে এটা কাইছে ব্যবহার করবার আছে বলে দিছি সেটা এক্সপায়ারি ডেট মিশা লেখাই দিছি এটা সব আমাকে যোগী করি সে মানে আমাকে ডাউট দার যাইছি সেটা পাই আমি সচেতন আঁকা আমার সব তাহলে বড় কাটা এলে সচেতন হয়ে করি দোসরা যু দোসরা দেখু মকে মাত্র এসু পরু তোকে মুই বুলাই নিয়েলি দোসরা তুই মাত্র মকে এসু দোসরা দেখাই নে বুঝ দেখ
1: তোর ফটফটি থানে তো বসি করি
0: যা দে তোর ফটফটি খাতা কি এবারে সে টিরিং টিরিং হয়ে গেলাবে
1: এতে ফোন মনে আইলা না
0: ফোন মনে কেটলাবে আজি সাদালাবা গীত কি নাই ফোন উঠাই দেউ
1: আলে
0: হ্যালো সরদালাগি
2: আয়া আমি উপরে সম্পর্কে কইছি আয়া টাংরু পদর বলাঙ্গির জেলা নি
0: কেমটা ভালো আছস বাবু
2: হ্যাঁ আয়া আমি বহুত বন্ধা আছে আপনি কি ভালো আছো
0: আমি যা বললা তো তোমার ওটা পানি পুনা কেনদা মারলা নি কেনদা
2: বর্ষাটা এটা দিন চারে ভিতরে বর্ষা হইছিল আর এটা আমার বলাঙ্গির শহরে বহুত বর্ষা হলা যে আমি সময়ারে বলাঙ্গির শহর দেখিনি কিন্তু আমার ইয়াতে যে অল্প ছিকা আসলা আও এই বিষয়টা খারাপ দেখুছি আজ্ঞা
0: এলে আজ তো দোসরা পরব আইলা নি এবে
2: হ্যাঁ হ্যাঁ আপনি আর যদি হাত পর কথা হচ্ছে আর যখন চাষি মাগলে একটু বর্ষায় নি আসি দরকার আছে গুতে বর্ষাতে হই গলে সেটা হই গেছে
0: ওই যে এবে দোসরা আইলা নি কেনতি সারদা লাগলা নি কি কেনতা লাগলা নি বললি নি
2: নাই আইয়া নি আসি ভাল লাগছে কাহে এই সিজন দারুড় নি আসি ভাল ভাল লাগছে
1: এলে
2: আর আমার গান চলে রে কি প্রোগ্রাম চলে বলি পূজা দিয়ে সাজাইছে ভাই দিতা বলি কোনা দাদির ধন হেরা শুনে দেবে
0: মদ খাইবি তানি মোর দাদির জন তো
2: কথাবার্তা।

0: Halo, sor de la huequit.
1: Halo, saudi. Juar, juar, ka?
0: Juar, juar.
2: Kon gaayani koilasni, ke koilasni, babu?
1: E, Kedar Kumar. Ak dham ni. Ache.
2: Haan, Kedar babu, bola tas ki?
1: Ale, ale.
2: Kai ki sunvas aji, kwa? Aji, kai ki sunvas?
1: Kato maruchi.
2: Haan, ele, kai ki sunvas, kwa?
1: Kika sanlas.
2: Eh? Dunga git.
1: Ay, sitan.
2: আল শুনাই দেবো এনতি ফোন করতে রুয়া আল জোয়ার লাগো হ্যালো সরদা লাগবা গীত
3: হ্যালো শুভসন্ধ জোয়ার মামা জোয়ার
2: জোয়ার জোয়ার কে কইলাস নি
3: জোয়ার
0: কে কইলাস নি কন্তিনি কইলাস নি
3: মো আপনকা নিয়মিত সতা রেডো সম্রাট মনাপন্ডা কোটিলা কনাপুর দাসমপুর কোতালি
2: কেনটা বলাতাস বাবু
3: মো তা পুরা সবলে বিন্দাস রতে আসাতি মা সারা কা আশীর্বাদ রাম মামা এবং আতা তা বলাচ খুশেতে মা সারা উভয়ক ঘন্টা ওড়ে রক্তা
2: হেডা তো ইসি সব লোক মিজা বলরে রত যেতি আমার রেডিও শুনুয়া লোক সব লোক বলরে রত আজি আলে কাই গিস শুনাস লোক কোয়া
3: হ্যাঁ আজি গোটে গীত শুনে গোটে বহুত পছন্দ গীত আমার ফেভারিট গীত সেটা আজি ঘর গাড়ে পানি নিদ চাটু মারে না ଆଉ ଏ ଗୀତଟା ଦେଢେର କରିଦେ ପଠା ଆପଣ ଦି ଜଣଙ୍କୁ ପଙ୍କଜ ମିଶ୍ର ଭାସ୍କର ମହାନ୍ତି ଜଳକଣ୍ଠ ଶାଶ୍ୱତ ମହାପାତ୍ର ସୁଶାନ୍ତ ଖିଲାର ମୋହନ ଆଚାରୀ ତାପରେ ପ୍ରଫୁଲ୍ଲ ପ୍ରଧାନ ଚୈତନ୍ ଚାନ୍ ବାସନ୍ତୀ ଖଟୁଆ ଆଭାସ ସେନ୍ ଏବେ ଆଉ ଯେତେ ସତା ଭାଇ ଭଉଣୀ ରହିଲେ ସମସ୍ତଙ୍କୁ ଆପଣଙ୍କୁ ଆପଣ ପୁରା ଟିମ୍କୁ ଆଉ
2: ହେଲେ ଯେଉଁ ଗୀତ କହିଲା ସେ ନାଇଁ ତମେ ସେ କହିବା ଗୀତ ସେମିତି ନାହିଁ ଏତେ ଗାଡ଼ ଭର୍ତ୍ତି ଏତେ ଗାଡ଼ ଗାଡ଼ ନାନି ଦିଦା ଚଟୁ ନାହିଁ ସେମିତି ନାହିଁ ଗାଡ଼ଭର୍ତ୍ତି ପାଣି ଆଇଲାନି ସେ ଗୀତର ନାଁ ହେଲାନି ସେଟା
3: ସେଇଭଳିଆ
2: ଗୀତ ଶୁଣାଇ ଦେବୁ ଏମିତି ବାବୁ।

0: শ্রোতা বন্ধু, এবে পার্বণ ঋতু চালিছি। জগত জননী মাঙ্ক ধরাবতরণরে গাঁরু সহর সবুঠি ভক্তিময় পরিবেশ, মাঙ্ক আবাহনরে সমস্তে মগ্ন, সিদ্ধিদাত্রীঙ্ক সান্নিধ্য পাইবা পাই সমস্তে করুছন্তি প্রার্থনা। তেবে ইয়ারি ভিতরে আম সমস্তঙ্কর গুরুদায়িত্ব রহিছি স্বচ্ছতা রক্ষা করিবা। মাঙ্ক মূর্তি বিসর্জন বেলে সরকারঙ্ক দ্বারা হইথিবা কৃত্রিম পোখরীর ব্যবহার করিবা এবং মূর্তি বিসর্জন পরে তার অবশেষকু পোতি দেবা। এই পার্বণ সময়রে একক ব্যবহৃত প্লাস্টিকর ব্যবহার কম করিবা এবং অলিয়া আবর্জনাকু এণে তেণে ন পকাই ডস্টবিনরে পকাইবা। গহলি স্থানকু যিবা নাহিঁ, প্রদূষণর রক্ষা পাইবা পাইঁ মুহরে মাস্ক পিন্ধিবা, ব্যক্তিগত স্বচ্ছতাকু গুরুত্ব দেবা, বাহার খাদ্য গ্রহণ করিবা নাহিঁ, দূষিত পানি পিইবা নাহিঁ। এপরি সতর্কতা অবলম্বন কলে আমি সুস্থ রহিবা। তেবে এই পরিপ্রেক্ষীরে আজ রহিছি বিষয় পার্বণ সময়রে স্বচ্ছতার আবশ্যকতা। এ সম্পর্কে কহুছন্তি লেখক তথা স্তম্ভকার বিদ্যাধর মহারণা।
1: শারদীয় পূজা মহোৎসবর মুখরিত হয়েছি সহর গ্রামাঞ্চল। এরপরে আসব রাবণ পুড়ি, গজলক্ষ্মী পূজা ও মহাকালী পূজা, মৃন্ময়ী মূর্তি, অপূর্ব সাজসজ্জার মেঢ়, সঙ্গীতর আসর ও রাবণ পুড়ি আতশবাজির শব্দরে পার্বণর উপভোগ নিয়ারা। তবে কেতক মানবগত প্রদূষণ সহরর জনজীবনকু অস্তব্যস্ত করুছি। আতশবাজি ও ডিজের কর্কট শব্দ, রাস্তাকড় বিসর্জন আমার বহু ক্ষতি ঘটাই থাকে। এরপরে কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড কেতক মার্গদর্শিকা জারি করেছেন, কারণ সেমানকর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরিবেশকু প্রদূষণ মুক্ত করিবা আবশ্যক। এহা পার্বণ ঋতুরে স্বচ্ছতা পাই অভিপ্রেত। আমার যে প্রদূষণ হুয়ে তাকে আমি পাঞ্চ ভাগে বিভক্ত করে পারিবা। বিসর্জন পূর্বরু চারি প্রকার প্রদূষণ হুয়ে এবং মূর্তি বিসর্জন পরে মধ্যে কিছু কিছু প্রদূষণ রহি যায়। প্রথমে আলোচনা করিবা শব্দ প্রদূষণ। বেরিয়াম নাইট্রেট যুক্ত বাণ ব্যবহার পরিবর্তে সবুজ বাণ ব্যবহার করিবা আবশ্যক, কারণ সে বায়ুকু বহু প্রদূষিত করে এবং সেতিরে মানুষের বহুত ক্ষতি ঘটি থাকে। তারপরে আউ গোটে কথা হচ্ছে রাত্রি দশটা পরে বাণ ব্যবহার নিষিদ্ধ করা যাইছি। তার কারণ হচ্ছে বহুত বৃদ্ধ ব্যক্তি অছন্তি, মানে হৃদ রোগী, সেমানকর শরীর পিং ইয়া ক্ষতিকারক। তাছাড়া কেতক বিদ্যালয়, ডাক্তারখানা ও ধার্মিক অনুষ্ঠান ঠারু 100 মিটর মধ্যে বাণ ফুটবা মনা। এই গুড়িক সমস্ত অবশ্য পালন করা আবশ্যক। তারপরে আউ গোটে কথা লক্ষ্য করা যায় যে পার্বণ ঋতুরে রাস্তা কড়ে পিলা মানে বুলন্তি এবং পরিবার রাস্তার মো সস্তা খাদ্য খাঁটি। রাস্তা কড়ে সে গুপচুপ হো বা চাট হো, বহুত রঙ্গিন খাদ্য ও অসুরক্ষিত পানি সমস্ত ক্ষতিকারক, তেমন এখানে দূরে রহন্তু। সরকার মধ্যে নিবেদন করেছেন রাস্তা কড়ের খাদ্য খাঁটু না, এখানে হয়তো জল বাহিত রোগ বহুত হইপারে। তারপরে আউ গোটে কথা হচ্ছে মেঢ় প্রদূষণ। আমার মেঢ় পাই বহুত পর্ষ খরচ হোথায়। মেঢ় ও মূর্তি তৈরি বেড়ে বেড়ে বেড়ে প্লাস্টিক ও প্লাস্টার অফ প্যারিস আকু ব্যবহার করে এবং সেথেরে এনামেল রঙ্গ মধ্যে ব্যবহার হইথায়, যা কি শরীর প্রতি বহুত ক্ষতিকারক। আমার তো মেঢ় পাই প্রতিদিনটা হচ্ছে সেথেরে প্রায় কুইন্টাল কুইন্টাল রূপা, তাছাড়া কিছু স্বর্ণ এসব ব্যবহার করা হচ্ছে। তথাপি যে মাঙ্কর মূর্তি পূজা করুছে সেতে এনামেল পেন্ট যদি আমি দিয়া যায় তাহলে শরীরের প্রতি বহুত ক্ষতিকারক। আজিকালি মধ্যে মাটি ছড়া অন্য কোনসি বস্তুরে মূর্তি তৈরি করছেন, যাহাকু সরকার মনা করছেন, প্রদূষণ বোর্ড তাকে মনা করে। মাটির তৈরি মূর্তি আর জৈবিক রঙ্গ ব্যবহার করা পরামর্শ দেওয়া উচিত, কারণ জৈবিক রঙ্গ শরীর প্রতি আমাকে বিশেষ ক্ষতিকারী হয়ে না থাকে। তারপরে আমার যে মেড় সাজসজ্জা হুয়ে রাস্তা কড় পর্যন্ত এখানে বহুত প্রকার সাজসজ্জা করা যায়। ভসাণী পূর্বরু যে ফুল সাজসজ্জা উপকরণ তাকে অলগা করি তাকে বাহার করা দরকার। সেগুলিকে হয়তো যদি অন্য কামরে ব্যবহার করা যায় তাকে ইংরেজি কোনতে রিইউজ তাহলে ভালো হবে, কিংবা যে ফুল গুড়ি থাকে সেই ফুল গুড়ি এনে তেনে ন পকাই

0: economic analyst, and Arjun J. Choudhury, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsttalks@gmail.com or WhatsApp on 9289094044.
1: Spotlight.
2: শ্রোতাবন্ধু এতবেলে যাই আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী দিল্লির কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচার করছু মাসিক হিন্দি পত্রিকার কার্যক্রম ভারতী প্রযোজনা মনীষ কুমার ঠাকুর প্রস্তুতি দময়ন্তী বৈকার উপস্থাপনা অমিনা হুসেন।